সেশন ফাইনাল সামনে করে যাবে, মানে সেই গেলে দেখো আমি কি বলবো মোগলাও, হ্যাঁ আমি জুনে কম্পিটিশন নিয়ে আবার ডিসআর ডিসআর পিআই কম্পিটিশন এমটিএন পিআই কম্পিটিশন এমটিএন পিআই ইজ পিআই ইয়েস ইয়া সো আইগো আন্দো ইস্তনা এপ ওরে আন্দো ওন ইস্তনা এপ দিয়ান ইন কম্পিউটার ইশাবার ওয়াল সো কুকুস কানে সাকু আই গুলাবলা ওত ওন্ডু রেজিস্টার প্রোফাইল লো কম্পিউটার প্রোফাইল ইন দেন ইন কম্পা ই ইনচেন জুতা রিপি ইশাবার রিপি প্ল্যান ওয়াট ওয়াট ইজ অলসো ইন দেন রেজিস্টার সো ইসুদা প্ল্যান ইউর কার আলেন ওনায়ন লাইকান গাইটু সিস স্কুল অফ লাইন মারা ইনতেলে ওরা ইনি কাটা অফার 5k কি এন ডাটা ইয়া মান্থলি দেন ইওর মাতা পুনা কাটা 100 সো এন্ড দেন আফটার আনাদার শক আছে বলে আফটার 3 মান্থ অর সো দেন টাকে 100 রান এন ডাটা সাকুকে